শ্রোতাবন্ধু, আজি গ্লোবাল প্যারেন্টস ডে, বিশ্ব পিতৃমাতৃ দিবস, পিতামাতা সম্মান এবং কৃতজ্ঞতা জনাইবার দিবস, মা বাপা অসীম ত্যাগ ও শান্তির প্রতীক। আমি মাগিবা পূর্বর সে মাপি দিয়ন্তি আম ইপ্সিত মনকু। অন্ধকার কণ ঘোড়াই পারে এই তেজস্ক্রিয় প্রেরণার উৎসঙ্কু, ঈশ্বরঙ্কর এই অবতারকু, তাঙ্ক পাই লোড়া পড়ুছি দিন দিবস পাড়নর স্টোরি স্ট্যাটস দেবার। হ্যাঁ আজ্ঞা, আজিকাল সেমিতি হৃদবোধ হেলা ত্যাগের প্রতীক মা বাপা আজ অবহেলিত, এক চিরন্তন সত্য ও বর্তমান এক জ্বলন্ত সামাজিক সমস্যা। নিজের সুখ শান্তি ও স্বার্থক জলাঞ্জলি দিয়ে সন্তান ভবিষ্যৎ গড়ুথিবা মা বাপা আজ বার্ধক্যের একাকী ও অবহেলিত জীবন কাটুছন্তি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোক সঙ্গীতরে প্রচার করুছু জোড়ি মোহরি বাদ্য পরিবেশন করেছেন অমিনা দলাই।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করুছু আপনকু আজির অন্বেষা কার্যক্রমকু। আজির অন্বেষারে মু অছি আপনক সাথী প্রতীক্ষা,
1: আর মু অছি আপনক সাথী দীপ্তি।
0: দীপ্তি, বেলে বেলে ভাবিলে কেতে অদ্ভুত লাগেনি, মানুষ নিজ মুহর হসকু দুনিয়াকু কেতে সহজরে দেখাই পারে, কিন্তু মনর ভয়কু সবুবেলে লুচাই রাখে।
1: বিলকুল ঠিক কইল প্রতীক্ষা, তুমি কেবে ধ্যান দেইছ? আজিকালি লোকমানে মু ভালো আছি বলি বহুত সহজরে কহি দিয়ন্তি, কিন্তু সতরে ভালো রহিবাটা দিনকু দিন যে কেতে কষ্টকর হই পড়ুছি সেটা কেবল সে লোকটা হি জানিছি।
0: হ্যাঁ দীপ্তি, আজির এই দৌড়ভরা জীবনরে সবুকিছি যেমতি খুব শীঘ্র ঘটুছি, স্বপ্ন শীঘ্র দেখিবাকু পড়ুছি, সফলতা শীঘ্র পাইবাকু পড়ুছি, নিজকু সবুবেলে প্রমাণ করিবাকু পড়ুছি, আউ এই সবু ভিতরে কোঠি না কোঠি মনিষটা ধীরে ধীরে ক্লান্ত হই পড়ুছি।
1: আউ তুমি লক্ষ্য করিছ প্রতীক্ষা, বাহার সবু সাধারণ লাগু থাকে, লোকটি হসু থাকে, কাম করু থাকে, অন্য মানক সহ কথা হউ থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে এক নীরব ঝড় সহ লড়ু থাকে।
0: ঠিক কহিল দীপ্তি, কেবে কেবে এমিতি লাগে সবু কিছি থিলে মধ্যে মনটা খালি, লোক থিলে মধ্যে নিজকু একা লাগে, কথা কইবাকু ইচ্ছা হুয়ে কিন্তু শব্দ মিলেনি, আউ সেই অকুহা চাপগুড়িক ধীরে ধীরে মন ভিতরে সঞ্চিত হয়ে রহি যায়।
1: আউ অদ্ভুত কথা হেউছি প্রতীক্ষা, আমি শরীরর যন্ত্রণাকু তো বহুত শীঘ্র বুঝিপারু, কিন্তু মনর ক্লান্তিকু অনেক সময়রে চিহ্নি পারু নাহু। জ্বর হেলে আমি ঔষধ খুঁজু, দেহ অসুস্থ হেলে বিশ্রাম নেউ, কিন্তু মন থকি গলে অস্থিরতার বুড়ি গলে তাপাই কোন করু?
0: কিন্তু বিজ্ঞান কহে বন্ধু, মন ও শরীর কেবে অলগা নুহে, মন ভিতরে চালুথিবা প্রত্যেক চাপর প্রতিধ্বনি শরীরে মধ্যে শুনিবাকু মিলে, অত্যধিক চিন্তা ও ভয়র সময়রে আম মস্তিষ্ক শরীরকু এক বিপদ সংকেত পাঠায়, হৃৎস্পন্দন বড়ি যায়, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়, হাতগুড় থরিবাকু লাগে, ছাতি ভারী লাগে।
1: আউ সেই অবস্থাকু হি কুহাযায় প্যানিক আটাক। বন্ধু, আজির যুবপিঢ়ি পাঠপড়ার চাপ, ক্যারিয়রর অনিশ্চিততা, সম্পর্কর জটিলতা, সোশিয়াল মিডিয়ার তুলনামূলক জীবনশৈলী এবং সবুবেলে পরফেক্ট দেখাযিবার চাপ ভিতরে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ুছন্তি, কিন্তু দুঃখর কথা সেমানে নিজর ভয়কু কহিবা পূর্বরু লোক কোন ভাবিবে তাঙ্ক বিচারকু ভয় করিবা আরম্ভ করি দেউছন্তি।
0: হ্যাঁ বন্ধু, মন মধ্য আঘাত পায়, মন মধ্য ক্লান্ত হুয়ে, আউ মনকু মধ্যে সুস্থ হেবা পাই সহানুভূতি ও সহযোগর আবশ্যকতা থাকে। তেবে এ প্যানিক আটাক কোন, এহার লক্ষণ কোন, চলন্তু এ বিষয়ে কিছু অধিক জানিবা আজির আলোচনারে। আজির আলোচনা প্যানিক আটাক কোন এবং কাহিকি, আলোচনা করুছন্তি আনন্দিতা মহারণা।
2: আজির দ্রুত গতির জীবনরে চাপ, ভাবনাত্মক ভার এবং অনিশ্চিততা জীবনর সাধারণ অংশ হয়ে পড়েছে। কেবে কেবে মন এবং শরীর এই চাপগুড়ি তীব্র ভাবে প্রতিক্রিয়া করে, যাহাকু আমি প্যানিক আটাক বা আতঙ্ক বিকৃতি কহু। ডায়াগ্নোস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিজর্ডর অনুসারে প্যানিক আটাক হেউছি হঠাৎ তীব্র ভয় কিংবা অসুবিধার এক তরঙ্গ, যাহা কেবল কিছু সময় মধ্যে চরম সীমাকু পৌঁছে যায়। প্যানিক আটাক কোনসি নাটক, দুর্বলতা কিংবা ধ্যান আকর্ষণ করিবার আচরণ নুহে, এহা শরীরর এক স্বতঃপ্রবৃত মানসিক এবং জৈবিক প্রক্রিয়া। প্যানিক আটাককু বুঝিবা পাই প্রথমে আমাকু বুঝিবাকু পড়িব যে আমার মস্তিষ্ক ভয়কু কিপরি প্রতিক্রিয়া করে। আমার মস্তিষ্করে আমিগডালা বলি এক অংশ রহিছি, যাহা বিপদকু চিহ্নট করিবা পাই এবং ভয় প্রতিক্রিয়াকু নিয়ন্ত্রণ করিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিভায়। প্যানিক আটাক সময়রে যেতেবেলে প্রকৃতরে কোনসি বিপদ নথায়, সেতেবেলে মধ্যে আমিগডালা শরীরকু জরুরি সংকেত পঠায়। এহার পরিণাম স্বরূপ শরীর ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়াকু সক্রিয় করে। এড্রিনালিন এবং কর্টিসল পরি স্ট্রেস হরমোন ক্ষরণ হুয়ে, এই হরমোন গুড়িক এই সবু প্রকারর ভয়কু সম্মুখীন করিবা পাই শরীরকু প্রস্তুত করে, যাহা ফলরে হৃদয়ের কম্পন বড়ি যায়, নিঃশ্বাস প্রশ্বাস নেবার গতি বড়ি যায়, মাংসপেশী গুড়িক শক্ত হয়ে যায়। এই সবু কারণরু ব্যক্তি জনক হঠাৎ ছাতিরে যন্ত্রণা অনুভব করন্তি, তাঙ্কর হৃৎস্পন্দন তীব্র হয়ে যায়, শ্বাসক্রিয়ারে কষ্ট অনুভব হুয়ে। তা ছড়া ব্যক্তি জনক দেহ অত্যধিক মাত্রার থরিবাকু লাগি মুন্ড ঘুরি আদি লক্ষণ দেখা যায়। স্নায়ুতন্ত্র অত্যধিক সক্রিয় হয়ে যায়, যাহা ব্যক্তিকে লাগে যে কিছু ভয়ঙ্কর ঘটিবাকু যাউছি। ଗବେଷଣାରୁ ଏହା ମଧ୍ୟ ସୂଚିତ ହୁଏ ଯେ ସେରୋଟୋନିନ୍ ଏବଂ ଗାବା, ଯାହାକୁ ଆମେ ଗାମା ଆମ୍ୟୁନୋବ୍ୟୁଟରିକ୍ ଏସିଡ୍ କହୁ, ଏହିପରି ନ୍ୟୁରୋ ଟ୍ରାନ୍ସମିଟର ବେଳେବେଳେ ମସ୍ତିଷ୍କର ସନ୍ତୁଳନକୁ ବିଗାଡ଼ି ଦିଅନ୍ତି। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ର ସାଧାରଣ ଲକ୍ଷଣଗୁଡ଼ିକ ହେଲା ହୃତ୍ସ୍ପନ୍ଦନ ହଠାତ୍ ବଢ଼ିଯିବା, କମ୍ପନ ଅବା ଦେହ ଥରିବା, ଶ୍ୱାସ ନେବାରେ ଅସୁବିଧା ହେବା, ଛାତି ଭାରି ଲାଗିବା, ଅଚେତ ହୋଇଯିବା, ହାତ କିମ୍ବା ଶରୀରରେ ଝିମ୍ଝିମ୍ ଅନୁଭବ ହେବା, ନିୟନ୍ତ୍ରଣ ହରାଇବାର ଭୟ, ମୃତ୍ୟୁର ଭୟ। DSM-5, ଯାହାକୁ ଆମେ ଡାଇଗ୍ନୋଷ୍ଟିକ୍ ଷ୍ଟାଟିଷ୍ଟିକାଲ ମାନୁଆଲ ଅଫ୍ ମେଣ୍ଟାଲ ଡିସଅର୍ଡର ବୋଲି କହୁ, ତାହା ଅନୁଯାୟୀ ସାଧାରଣତଃ ଏହି ମଧ୍ୟରୁ 4 କିମ୍ବା ତାଠାରୁ ଅଧିକ ଲକ୍ଷଣ ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ ସମୟରେ ଏକାସାଥିରେ ଦେଖାଯାଏ। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍କୁ ପ୍ରାୟତଃ ହାର୍ଟ ଆଟାକ୍ ବୋଲି ମଧ୍ୟ ଆମେ ବେଳେବେଳେ ଭାବିଥାଉ, କାରଣ ଏହାର ଲକ୍ଷଣଗୁଡ଼ିକ କେତେକ ଦୃଷ୍ଟିରୁ ସମାନ। ଉଭୟରେ ଛାତିରେ ଅସୁବିଧା, ଶ୍ୱାସକଷ୍ଟ, ତୀବ୍ର ହୃତ୍ସ୍ପନ୍ଦନ, ଦୁର୍ବଳତା କିମ୍ବା ମୁଣ୍ଡ ଘୂରିବା। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ ସମୟରେ ଅନେକ ଲୋକ ଭାବନ୍ତି ଯେ ସେମାନଙ୍କୁ ହାର୍ଟ ଆଟାକ୍ ହେଲା ବୋଲି, କାରଣ ଏ ପ୍ରକାର ଅନୁଭୂତିଗୁଡ଼ିକ ବାସ୍ତବ ହେଲା ପରି ଲାଗେ। ତଥାପି ଯେକୌଣସି ତୀବ୍ର ଛାତି ବେଦନାକୁ ସବୁବେଳେ ଡାକ୍ତରୀ ପରୀକ୍ଷା କରାଇ ନେବା ଉଚିତ। ଉଦ୍ବେଗ, ଯାହାକୁ ଆମେ ଆଙ୍ଗଜାଇଟି ବୋଲି କହୁ, ତାହା ସାଧାରଣତଃ ଧୀରେ ଧୀରେ ବିକଶିତ ହୁଏ, କିନ୍ତୁ ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ ହଠାତ୍ ଆରମ୍ଭ ହୋଇ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ଚରମ ସୀମାରେ ପହଞ୍ଚିଯାଏ। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ର କୌଣସି ଏକମାତ୍ର କାରଣ ନାହିଁ, ସାଧାରଣତଃ ଅନେକ ମାନସିକ, ଜୈବିକ ଏବଂ ପରିବେଶଗତ କାରଣ ଏକାସାଥିରେ କାମ କରେ। ମାନସିକ କାରଣଗୁଡ଼ିକ ହେଲା ଦୀର୍ଘସ୍ଥାୟୀ ଚାପ, ଅତ୍ୟଧିକ ଚିନ୍ତା, ଶିକ୍ଷାଗତ ଚାପ, ସମ୍ପର୍କରେ ବିବାଦ, ବିଫଳତାର ଭୟ, ଆଘାତ କିମ୍ବା କଷ୍ଟଦାୟକ ଅନୁଭବ। ସେହିପରି ଜୈବିକ କାରଣଗୁଡ଼ିକ ହେଲା ପରିବାରରେ ଉଦ୍ବେଗର ଇତିହାସ, ମସ୍ତିଷ୍କରେ ରସାୟନର ଅସନ୍ତୁଳନ, ଅତ୍ୟଧିକ ସକ୍ରିୟ ସ୍ନାୟୁତନ୍ତ୍ର, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ହରମୋନର ପରିବର୍ତ୍ତନ, ନିଦ୍ରା ଅଭାବ ଏବଂ ଶାରୀରିକ କ୍ଲାନ୍ତି। ଏହାଛଡ଼ା ତ୍ରୁଟିପୂର୍ଣ୍ଣ ଜୀବନଶୈଳୀ ଏବଂ ପରିବେଶଗତ କାରଣଗୁଡ଼ିକ ହେଲା ଅତ୍ୟଧିକ କ୍ୟାଫିନ୍ର ସେବନ, ନିକୋଟିନ୍ କିମ୍ବା ଅନ୍ୟାନ୍ୟ ପଦାର୍ଥ ବ୍ୟବହାର, ଅତ୍ୟଧିକ କାର୍ଯ୍ୟଚାପ, ସାମାଜିକ ଏକଲାପଣ, ଜୀବନର କୌଣସି ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ। ବେଳେବେଳେ ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ କୌଣସି ସ୍ପଷ୍ଟ କାରଣ ବିନା ମଧ୍ୟ ହୋଇପାରେ। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ ଯେକୌଣସି ଜାଗାରେ ହୋଇପାରେ, ଯେପରିକି ପରୀକ୍ଷା ସମୟରେ, ଭିଡ଼ ଥିବା ସ୍ଥାନରେ, ଯାତ୍ରା ସମୟରେ, ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଦେବା ଆଗରୁ, କାର୍ଯ୍ୟସ୍ଥଳରେ। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ର କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବୟସ ନାହିଁ। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ ସମୟରେ ଶାନ୍ତ ରହିବା, ଧୀରେ ଧୀରେ ନିଶ୍ୱାସ ନେବାକୁ ଚେଷ୍ଟା କରିବା, ଯାହାଙ୍କୁ ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ ହେଉଛି ସେମାନଙ୍କୁ ଆଶ୍ୱାସନା ଦିଅନ୍ତୁ ଯେ ସେମାନେ ସୁରକ୍ଷିତ, ତାଙ୍କ ସହିତ ଧୀର ଏବଂ ନମ୍ର ଭାବରେ କଥା ହୁଅନ୍ତୁ, ଯେପରିକି ମୁଁ ତୁମ ସହିତ ଅଛି, ତୁମେ ସୁରକ୍ଷିତ। ଧୀରେ ଧୀରେ ନିଶ୍ୱାସ ନେବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ରୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଗ୍ରାଉଣ୍ଡିଂ ଟେକ୍ନିକ୍ ଅବଲମ୍ବନ କରାଯାଏ, ଯାହାଦ୍ୱାରା ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ମୁହୂର୍ତ୍ତକୁ ଧ୍ୟାନ ଫେରାଇ ଆଣିବାରେ ସାହାଯ୍ୟ ହୋଇଥାଏ। ଏହି ଭିତରୁ ଭଲ କଥା ହେଲା ପ୍ୟାନିକ୍ ଆଟାକ୍ର ଚିକିତ୍ସା ସମ୍ଭବ। ପରିଚାଳନାରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ହେଉଛି ଠିକ୍ ଭାବରେ ଶୋଇବା, ବ୍ୟାୟାମ କରିବା, ଧ୍ୟାନ ଏବଂ ରିଲାକ୍ସେସନ୍ କରିବା, ଭାବନାତ୍ମକ ସହଯୋଗ ନେବା, ସୁସ୍ଥ ଜୀବନଶୈଳୀ ଅଭ୍ୟାସ। କଗ୍ନିଟିଭ୍ ବିହେଭରାଲ୍ ଥେରାପି ପରି ମାନସିକ ଚିକିତ୍ସା ପ୍ରଣାଳୀ ଦ୍ୱାରା ଲୋକମାନଙ୍କୁ ଟ୍ରିଗରିଂ କାରକଗୁଡ଼ିକ ଜାଣିବାରେ ଏବଂ ଭୟଭୀତ ଚିନ୍ତାଧାରାକୁ ପ୍ରଭାବଶାଳୀ ଭାବରେ ପରିଚାଳନା କରିବାରେ ସାହାଯ୍ୟ କରେ। କେତେକ ଗୁରୁତର ଅବସ୍ଥାରେ ମନୋଚିକିତ୍ସକଙ୍କ ସାହାଯ୍ୟ ନିଆଯିବା ଉଚିତ। ଏହିସବୁ ଭିତରେ ଆମ ସମାଜରେ ସଚେତନତା ସୃଷ୍ଟି କାର୍ଯ୍ୟକ୍ରମର ଭୂମିକା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଶେଷ କରିବା ପୂର୍ବରୁ ଏହା କୁହାଯାଇପାରେ

0: গোটি আলেখ্যরে বুঝাইবাকু চেষ্টা করা যাইছি। গবেষণার জনাপড়িছে যে জীব মানঙ্কর আদিম পূর্বজঙ্ক ঠারু এই তৃতীয় নেত্র আসিছি। পৃথিবীরে থিবা অধিকাংশ জীবজন্তুঙ্ক দুই আখিরে থিবা আলোক চিহ্নটকারী কোষ হেউছি সেমানঙ্ক আদিম পূর্বজঙ্ক অঙ্গ। এহার না র‍্যাবডোমেরিক ফটোরিসেপ্টর। আউ কিছি জীবজন্তুঙ্ক মস্তিষ্করে ধীর স্থির হয়ে বসি রহিছি সিলিয়ারি ফটোরিসেপ্টর। মাছ, সরীসৃপ, পক্ষী ও মনুষ্যমানঙ্ক চক্ষুর দৃশ্য গ্রহণ পার্শ্ব সিলিয়ারি ফটোরিসেপ্টরে নির্মিত এবং দৃশ্য দেখিবা পার্শ্ব র‍্যাবডোমেরিক নিউরন্সরে সংযোগ হয়েছি।
1: শ্রোতা বন্ধু, আসন্তু জানিবা আজির খেল খবর। দীর্ঘ 18 বর্ষ ধরি বিফল হওয়া পরে বেঙ্গালুরু ক্রমান্বয়ে দ্বিতীয় বর্ষ ধরি অপ্রতিদ্বন্দ্বী সাব্যস্ত হয়ে আইপিএল টাইটেল বজায় রাখিছে। রবিবার অহমদাবাদ ঠারে অনুষ্ঠিত ফাইনাল মোকাবিলার বেঙ্গালুরু 5 উইকেটে গুজরাট কু হরাই। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে গুজরাট 8 উইকেট হরাই 155 রন সংগ্রহ করেছিল। এর জবাবে বেঙ্গালুরু 18 ওভরে 5 উইকেট হরাই আবশ্যক রন সংগ্রহ করে নিয়েছিল। ম্যাচ বিজয়ী ইনিংস খেলে বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ বিবেচিত হয়েছিলেন।
0: ভারত অস্ট্রেলিয়া 4 ম্যাচ বিশিষ্ট মহিলা হকি শৃঙ্খলা 2-2 রে শেষ হয়েছে। শনিবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া 3-2 গোলরে ভারতকে পরাস্ত করেছে। এসহ অস্ট্রেলিয়া শৃঙ্খলাকে 2-2 ড্র রাখিছে। ভারত পক্ষর 2 মিনিটে নবনীত কর প্রথম ও 23 মিনিটে দীপিকা সোরেং দ্বিতীয় গোল দিয়েছিলেন। 58 মিনিটে অস্ট্রেলিয়া পক্ষর কটনিস কনিল তৃতীয় গোল দিয়ে দলক 3-2 রে জিতাইছিল। ভারত প্রথম ম্যাচে পরাজিত হয়ে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতিছিল।
1: সিঙ্গাপুর ঠারে বিশ্বর পূর্বতন 1 নম্বর পুরুষ যুগল ব্যাডমিন্টন যোড়ি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ সেট্টি বিড ব্লু এফ সুপর 750 প্রতিযোগিতা সিঙ্গাপুর ওপনরে বিজেতা হয়েছেন। রবিবার 1 ঘন্টা 13 মিনিট ধরে চালিথিবা কড়া সংঘর্ষপূর্ণ ফাইনালে এই ভারতীয় যোড়ি 18-21, 21-17, 21-16 ইন্ডোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ সোহিবুল ফিক্রিঙ্কু পরাস্ত করেছিলেন। এই বিজয় সহ এশীয় ক্রীড়া ও রাজ্যগোষ্ঠী বিজেতা সাত্বিক ও চিরাগ 2 বর্ষ মধ্যে প্রথম ও মোট উপরে নবম বিশ্ব মুকুট করায়ত করেছিলেন। এসহ বিশ্বর এই 4 নম্বর যোড়ি প্রথম ভারতীয় ভাবে সিঙ্গাপুর ওপন যুগল ট্রফি জিতিবার গৌরব লাভ করেছেন। শেষ থর লাগি সাত্বিক ও চিরাগ 2024 থাইল্যান্ড ওপন জিতিলে। এহা ভিতরে এই যোড়ি 4 থর টুর ফাইনালে পৌঁছিলে মধ্যে উপবিজেতারে সন্তুষ্ট রহুতিলে।
0: দীর্ঘ 24 বর্ষ পরে ইংল্যান্ড মাটিরে খেলিথিবা ভারতীয় পুরুষ ফুটবল দল ইউনিটি কপ 2026 চতুর্থ স্থান হাসল করেছে। শনিবার দি ভ্যালি লন্ডনরে তৃতীয় স্থান পাই ম্যাচে ভারত একমাত্র গোলরে জিম্বাবুয়ে নিকটরু পরাজিত হয়েছে। সেমিফাইনালে পরাজিত হয়েছিবা ভারত নিকটরে তৃতীয় স্থান পাই ম্যাচে বিজয় সহ সম্মান রক্ষা নেই সুযোগ থিলে মধ্যে জিম্বাবুয়ে কোনোসি সুযোগ দেই নথিলা। প্রথমার্ধ তথা খেলার 34 মিনিটে জিম্বাবুয়ে পক্ষর প্রিন্স দুবি গোল দিয়ে দলকে 1-0 আগুয়া করেছিল। ভারত গোল বরাবর নিয়ে উদ্যম করেছিল মধ্যে জিম্বাবুয়ে কোনোসি সুযোগ দেই নথিলা। ভারত সেমিফাইনালে জামাইকা নিকটরু 0-2 গোলরে পরাজিত হয়েছিল।
1: জাপানর কাকা মিহাগারে চালিথিবা 18 বর্ষর কম এশিয়া কপ মহিলা হকি প্রতিযোগিতারে ভারতর বিজয় জারি রহিছি। পুল এ রে মালয়েশিয়াকু 2-1 রে হরাই অভিযান আরম্ভ করিথিবা ভারত রবিবার 3-1 গোলরে কোরিয়াকু পরাস্ত করিছি। প্রথম কোয়ার্টরে ভারতকু মিলিথিবা পেনাল্টি কর্নরকু নৌসিন নাজ সফলতার সহ গোলরে পরিণত করি দলকু প্রারম্ভিক অগ্রণী দেইথিলে। দ্বিতীয় কোয়ার্টরে শ্রুতি কুমারীঙ্ক ফিল্ড গোলরে ভারত প্রথমার্ধকু 2-0 নিজ পক্ষে রাখি। তৃতীয় কোয়ার্টরে জিওং মিন রিউঙ্ গোলরে কোরিয়া প্রত্যাবর্তন সুযোগ সৃষ্টি করেছিল। এর 2 মিনিট পরে ভারতকু মিলিথিবা পেনাল্টি কর্নরকু ওড়িয়া ঝিও কিরণ

0: শ্রোতা বন্ধু, আম দেশকু সুস্থ সুন্দর রাখিবাকু হেলে আমকু সম্মিলিত উদ্যম করিবাকু হব। বৃক্ষরোপণ সহ পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবাকু হব। সম্প্রতি জলবায়ু পরিবর্তন যোগু উভয় মানব ও উদ্ভিদ জগত উপরে এহার কুপ্রভাব পড়ুছি। এবেঠু পরিবেশর সুরক্ষা নহেলে আগামী দিনরে এহা ভয়ঙ্কর রূপ নেব। তেণু এই গুরুদায়িত্ব এবের যুবপিঢ়ীঙ্ক উপরে। সেমানে সজাগ হেবে, পরিবেশর গুরুত্বকু বুঝিবে এবং এহার সুরক্ষা পাই অন্টা ভিড়িবে। এই পরিপ্রেক্ষীরে আজ রয়েছে আলোচনা, পরিবেশ সুরক্ষা দিগরে যুবপিঢ়ীঙ্ক দায়িত্ববোধ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী সুচরিতা মহান্তি।
1: পরিবেশ সুরক্ষা উপরে যুবপিঢ়ীঙ্কর দায়িত্ববোধ অনেক রয়েছে। সেথে কেবল যুবপিঢ়ীঙ্কর নুহে, আম সমস্তঙ্কর সে দায়িত্ববোধ রহিবা দরকার। দিনকু দিন পল্লীরু সহর যায় পরিবেশ প্রদূষিত হবার লাগিছি। এবে চিন্তার বিষয় যে প্রদূষণ নামক সংকটরু প্রাণী জগত কিপরি নিজকু সুরক্ষিত রাখিপারিব বা উদ্ধার পাইব। তেণু জল স্থল বায়ুমণ্ডলকু আমি শুদ্ধ রাখিবা আবশ্যক। সেথিপাই আম সমস্তঙ্কর মুখ্য উদ্দেশ্য রহিব প্রত্যেক লোক গোটিয়ে লেখাঁ গছ লগাইবা। বর্ষ তমাম আমি কিছু না কিছু দিবস পালন করে থাকি, কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা, সচেতন হওয়া এবং সচেতনতা আনিবা সমগ্র বিশ্ব পাই এক বিশেষ গুরুত্বপূর্ণ দিবস। এতে যেতে যুবপিঢ়ি অছন্তি, যদি আমি তাঁকু দায়িত্ব দেবা বা তাঁকু সবুথিরে আমি সামিল করিবা, তাহলে যুবপিঢ়ি হি বিশ্বকু সুরক্ষিত রাখিপারিবে এবং পরিবেশ সুরক্ষিত রহিপারিব। পৃথিবী গোটে অমূল্য সম্পদর গন্তাঘর, তার প্রাকৃতিক সুন্দরতাকু আহুরি সুন্দর করিবা মনিষ মানকর ধর্ম। কিন্তু আম্ভে মানে যেউভাবে ভাবে অমানবীয় কৃতঘ্ন কার্য করি চালিছু, যাহা ফলরে আমি ধ্বংসমুখকু টানি হয়ে যাউছু, এথিরু কিভাবে ভাবরে ক্ষান্ত রহি সমস্ত জীবজগতর মঙ্গল সাধন হয়ে পারিব, সেথিপাই এবে সময় আসিছি সতর্ক হেবা এবং সচেতন হেবা। 1968 মসিহারে সুইডেন ঠারে আয়োজিত সম্মেলনীরে প্রথমে বিশ্ব পরিবেশ দিবস পালন নিমন্তে প্রস্তাব পড়িছিলা। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র মহাসভা সম্মেলনী স্টকহোম ঠারে 1972 মসিহারে জুন মাস 5 তারিখকু বিশ্ব পরিবেশ দিবস ভাবে ঘোষণা করা যাইতিলা। এই সম্মেলনীরে 119 গোটি দেশ ভাগ নেইতিলে। এতে মুখ্য উদ্দেশ্য ছিল বৃক্ষরোপণ। পুনি 1974 মসিহারে প্রথম থর পাই অনলি ওয়ান আর্থ বা এক পৃথিবী পরিবেশ দিবস ঘোষণা করা যাইতিলা। পরিবেশ দিবসরে জীবিত ও নির্জীব বস্তু সামিল অটে মানিষ জীবন উপরে, যাহাকি বহু মাত্রারে প্রভাব পড়িথাই। কথারে অছি আপনা হস্তে জিহ্বা ছেদি কে অছি তার প্রতিবাদী। নিজ কর্মর ফল আম নিজকু হি ভোগ করিবাকু পড়িথাই। নিজের স্বার্থ মেন্টাইবা আশারে সৌন্দর্যপূর্ণ পৃথিবীকু নষ্টভ্রষ্ট করি এবে নাহি নথিবা অসুবিধারে সম্মুখীন হউছু। এহার বিশেষ কারণ হেউছি জনসংখ্যা বৃদ্ধি। প্রতিবর্ষ জনসংখ্যা যেতিকি বড়ুছি সেই অনুসারে বাসগৃহ সৌখিন আসবাবপত্র তৈরি করিবা পাই গছ কাটিবা সহিত জাড়েনি পাই কাঠ ও বিভিন্ন বড় বড় দামি গছ অবাধরে কাটি বিক্রি করে দেওয়া, তৎসহিত জঙ্গলরে নিয়া লগাই ঔষধীয় বৃক্ষ নষ্ট করিবা আদি ঘৃণ্য কার্য করিবাকু পছাও নাহি। বৃক্ষ কাটি জঙ্গল নষ্ট করিবা দ্বারা দিনকু দিন অম্লজান হ্রাস পাউছি, গ্রীষ্ম প্রবাহ বড়ি চালিছি, জলবায়ু নষ্ট হই বর্ষার ঘোর অভাব দেখা দেইছি, যেউথিপাই কি জলস্তর বহু তলকু খসি গলানি, গছলতা কাটি ধ্বংস করিবা ফলরে অঙ্গারকাম্ল বড়ি গলানি। এই পরিপ্রেক্ষীরে মু কহিবাকু চাহিবি, যদি যুবপিঢ়ি জঙ্গল সুরক্ষা দায়িত্বরে রহন্তে, যেউঠি যেউঠি বি জঙ্গল রহিছি, যদি যুবপিঢ়ীঙ্কু সে দায়িত্ব দিয়া যাআন্তা জঙ্গল সুরক্ষা দায়িত্বরে, তাহলে সেমানে হুয়েত যেউভলি গছ কটা হউছি তাকু সেমানে সুরক্ষিত রাখিপারন্তে, এবং যেউ যেউ জাগারে গছ কটা হউছি সেই সেই জাগারে সেমানে নুয়া গছ কিছু লগান্তে। স্কুল কলেজ ঠু আরম্ভ করিকি প্রত্যেক অনুষ্ঠানরে, ঘর বাড়িরে, রাস্তা কড়রে, সবু জাগারে গছ নিহাতি লগাইবা আবশ্যক। যেউঠি ঘরটিয়ে রয়েছে গছটিয়ে না, সেইটি আপনার উষ্মতা বড়ি যায়, এবং যে জায়গায় গছটিয়ে অছি সেইটি আপনার যদি 10 মিনিট কি 15 মিনিট আপনার ছিড়া হচ্ছেন আপনার তাহলে শান্তি অনুভব হয়ে। জনসংখ্যা বৃদ্ধি সহিত শহরীকরণের বিকাশ ঘটিছে। সুখ সমৃদ্ধি উপভোগ লড়ুয়া মানুষ বড় বড় শিল্প কলকারখানা নির্মাণ করুছেন, সেথির নির্গত বিষাক্ত ধূয়া বায়ুমণ্ডলকে দূষিত করুছে। এহা ব্যতীত কলকারখানার বাহু অদরকারী বিষাক্ত জল সেসব নদী কেনার সমুদ্র মধ্যকু ছাড়ুবার জল মধ্যে প্রদূষণ ପ୍ରଦୂଷଣ ହୋଇଥାଏ। ଯେଉଁ ଜଳ ବ୍ୟବହାର କରିବା ଦ୍ୱାରା ସେଠାରେ ବସବାସ କରୁଥିବା ମଣିଷ ଓ ଜୀବଜନ୍ତୁ ଜଟିଳ ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ହୋଇ ମୃତ୍ୟୁବରଣ କରିଥାନ୍ତି। ସେସବୁର ସମାଧାନ ନହେଲେ ଆଗାମୀ ଭବିଷ୍ୟତରେ ବହୁ ମାତ୍ରାରେ କୁପ୍ରଭାବ ଆମ ସମସ୍ତଙ୍କ ଉପରେ ପଡିବା ଥୟ। ସେହି ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ନିମନ୍ତେ ଯାନବାହନ ଚଳାଚଳ ଅଧିକ ଭାବରେ ହେଉଛି। ଲକ୍ଷ ଲକ୍ଷ ଯାନବାହନରୁ ନିର୍ଗତ ଧୂଆଁ ବାୟୁମଣ୍ଡଳରେ ମିଶିବା ଦ୍ୱାରା ପ୍ରଦୂଷଣ ନିମନ୍ତ୍ରଣ କରିବା ଏକ ଚିନ୍ତାର ବିଷୟ ହୋଇଛି। ଯାନବାହନର ବିଭିନ୍ନ କର୍କଶ ଶବ୍ଦ ସବୁ ଜନମାନସକୁ ଅସ୍ଥିର ଓ ବିବ୍ରତ କରିଥାଏ। ବ୍ୟବହୃତ ପୋଡ଼ା ମୋବିଲ ଡିଜେଲ ଗୁଡିକ ଜଳରେ ମିଶି ଦୂଷିତ କରୁଛି। ଠିକ୍ ସେମିତି କାଠ, ଡିଜେଲ, ପେଟ୍ରୋଲ, କୋଇଲା, କିରୋସିନ ଆଦି ଇନ୍ଧନ ଯୋଗୁଁ ସଲଫର ଡାଇଅକ୍ସାଇଡ ଭଳି ବିଷାକ୍ତ ଧୂଆଁ ଓ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ବାୟୁମଣ୍ଡଳରେ ମିଶିବା ଦ୍ୱାରା ପ୍ରଦୂଷଣ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ମଧ୍ୟ ସମ୍ଭବ ହୋଇପାରି ନାହିଁ। ଆକାଶ ମାର୍ଗରେ ଉଡୁଥିବା ଅସଂଖ୍ୟ ବ୍ୟୋମଯାନ ମାନଙ୍କରୁ ଯେଉଁ ଉତ୍ତପ୍ତ ବାୟୁ ନିର୍ଗତ ହୋଇଥାଏ ତାହା ମଧ୍ୟ ବାୟୁମଣ୍ଡଳର ଉତ୍ତାପକୁ ବୃଦ୍ଧି କରିଥାଏ। ଆଉ ଗୋଟିଏ ବଡ ସମସ୍ୟା ହେଉଛି ବୈଜ୍ଞାନିକ ପଦ୍ଧତିରେ ପ୍ରଚାର ପ୍ରସାର କରିବା, ବିଭିନ୍ନ ପଦ୍ଧତିରେ ରାସାୟନିକ ସାର, କୀଟନାଶକ, ଔଷଧ, ଆଣବିକ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା ଯୋଗୁଁ ମୃତ୍ତିକା, ଜଳ ଓ ବାୟୁମଣ୍ଡଳ ବାରମ୍ବାର ପ୍ରଦୂଷିତ ହେଉଛି। ବର୍ଷାର ଅନିୟମିତତା, ଜଳସ୍ତର ହ୍ରାସ, ତାପମାତ୍ରା ବୃଦ୍ଧି, ମୃତ୍ତିକାର କ୍ରମଶଃ ଉର୍ବରତା ହ୍ରାସ ପାଇବା ଆଦି ସମସ୍ୟା ଯେତେ ବିଶ୍ୱକୁ ବିପଦ ମୁଖରେ ପକାଇଛି। ଜଙ୍ଗଲ ନଷ୍ଟ ହେଉଥିବାରୁ ବନ୍ୟଜନ୍ତୁ ଗ୍ରାମ ଏବଂ ସହର ମୁହାଁ ହେଉଛନ୍ତି। ଯଦି ଏହିପରି ଭାବରେ ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି, ଶିଳ୍ପ ପ୍ରତିଷ୍ଠାନ, ଯାନବାହନ ଚଳାଚଳ, ଜଙ୍ଗଲ କ୍ଷୟ ବଢି ଚାଲୁଥିବ ତାହେଲେ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ, ଜଳସ୍ତର ହ୍ରାସ, ଉତ୍ତାପ ବୃଦ୍ଧିରୁ କେହି ରକ୍ଷା କରିପାରିବେ ନାହିଁ। ଦୀର୍ଘ ବର୍ଷ ହେଲାଣି ଯକୃତ, ହୃଦରୋଗ, ଯକ୍ଷ୍ମା, କର୍କଟ ରୋଗ ଭଳି ମାରାତ୍ମକ ରୋଗରେ ପଡି ଅନେକ ଲୋକ ଜୀବନ ହାରୁଛନ୍ତି। ଅନେକ ଅଞ୍ଚଳରେ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ବର୍ଷାର ଘୋର ଅଭାବ ଦେଖାଦେଇଛି। ଯେଉଁଠି ମାଟି ଫାଟି ଆଁ ହୋଇଯାଇଛି ସେଠାରେ କୌଣସି ପ୍ରାଣୀ ବଞ୍ଚି ରହିବା ସମ୍ଭବ ନୁହେଁ। ଏପରି ହେଲେ ବୈଚିତ୍ରମୟ ପୃଥିବୀକୁ ଧ୍ୱଂସ ମୁଖରୁ ବଞ୍ଚେଇ ରଖି ହେବ କି? ସମଗ୍ର ବିଶ୍ୱ ମରୁଭୂମି ସଦୃଶ ଦୃଶ୍ୟମାନ ହେବ। ବେଳ ଥାଉ ଥାଉ ଏ ବିପଦକୁ ଟାଳି ଦେବା ଭଲ। ପରିବେଶ ସୁରକ୍ଷା ପାଇଁ ଅନୁକୂଳ ବାତାବରଣ ସୃଷ୍ଟି କରିବା ଆମ ସମସ୍ତଙ୍କର ଦାୟିତ୍ୱ ମୂଳ ଲକ୍ଷ୍ୟ। ଆସନ୍ତା ଜୁନ 5 ତାରିଖରେ ପଡୁଛି ପରିବେଶ ଦିବସ, ତେଣୁ ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀ ଆଉ ଥରେ

0: କୀଟନାଶକ ଚିହ୍ନଟ କରିବା ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଏହି ଅଭିଯାନ ମାଧ୍ୟମରେ କୃଷକମାନଙ୍କୁ ଅବଗତ କରାଯିବ। ସେହିଭଳି ଏହି ଅଭିଯାନ ଅବସରରେ ପିଏମ୍ କିଷାନ ସମ୍ମାନ ନିଧି, ଶସ୍ୟ ବୀମା ଯୋଜନା, କିଷାନ କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ ଭଳି ସରକାରୀ ଜନକଲ୍ୟାଣୀ କୃଷି ଯୋଜନାଗୁଡ଼ିକ ସମ୍ପର୍କରେ ଚାଷୀମାନଙ୍କୁ ଅବଗତ କରାଯିବ ବୋଲି କେନ୍ଦ୍ର କୃଷି ଓ କୃଷକ ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି। ଜେଇ ଆଡଭାନ୍ସ 2026 ପରୀକ୍ଷାଫଳ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି। ଆଇଆଇଟି ରୁର୍କି ପକ୍ଷରୁ ପରିଚାଳିତ ଏହି ପରୀକ୍ଷା ପରିଚାଳନା କରାଯାଇଥିଲା। ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ ଆଇଆଇଟି ରୁର୍କି କହିଛି, ଚଳିତ ବର୍ଷ ଜେଇ ଆଡଭାନ୍ସ ପରୀକ୍ଷାରେ 10,107 ଜଣ ଛାତ୍ରୀଙ୍କ ସମେତ ମୋଟ 56,880 ଜଣ ପରୀକ୍ଷାର୍ଥୀ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇଛନ୍ତି। ଆଇଆଇଟି ଦିଲ୍ଲୀ ଜୋନ୍ର ଶୁଭମ କୁମାର ମୋଟ 360-330 ନମ୍ବର ପାଇ ସର୍ବୋଚ୍ଚ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛନ୍ତି। ଦେଶବ୍ୟାପୀ ପେଟ୍ରୋଲ ଓ ଡିଜେଲ ପର୍ଯ୍ୟାପ୍ତ ପରିମାଣରେ ମହଜୁଦ ରହିଛି ବୋଲି ସରକାର ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଆଜି ନୂଆଦିଲ୍ଲୀଠାରେ ଅନୁଷ୍ଠିତ ପଶ୍ଚିମ ଏସିଆର ସାମ୍ପ୍ରତିକ ସ୍ଥିତି ସମ୍ପର୍କିତ ଆନ୍ତଃ ମନ୍ତ୍ରଣାଳୟ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ଉଦ୍ବୋଧନ ଦେଇ ପେଟ୍ରୋଲିୟମ୍ ଓ ପ୍ରାକୃତିକ ବାଷ୍ପ ମନ୍ତ୍ରଣାଳୟର ଯୁଗ୍ମ ସଚିବ ସୁଜାତା ଶର୍ମା ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି, ଗତ 3 ଦିନ ମଧ୍ୟରେ ଦେଶବ୍ୟାପୀ 1,21,00,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଏଲ୍ପିଜି ଯୋଗାଣ ବୁକିଂ କରାଯାଇଛି। ସେଥିମଧ୍ୟରୁ 95% ଏଲ୍ପିଜି ସିଲିଣ୍ଡର ଯୋଗାଇ ଦିଆଯାଇଛି।
1: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है।
0: मुख्य संवाददाता का पूर्ण थारे। ଭାରତ ମିଆଁମାର ମଧ୍ୟରେ ଥିବା ଐତିହାସିକ ଓ ସଭ୍ୟତାଗତ ସମ୍ପର୍କକୁ ଅଧିକ ସଶକ୍ତ କରିବା ଲାଗି ଉଭୟ ଦେଶର ସମ୍ମତି। ଭାରତ ଓମାନ ସମନ୍ୱିତ ଅର୍ଥନୀତି ଭାଗିଦାରୀ ଚୁକ୍ତିନାମା ସଭ୍ୟତାଗତ ବିଶ୍ୱାସର ଏକ ବିବୃତ୍ତି, କହିଲେ ବାଣିଜ୍ୟ ଓ ଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ। ଏବଂ ଜେଇ ଆଡଭାନ୍ସ 2026 ପରୀକ୍ଷାଫଳ ପ୍ରକାଶ ପାଇଲା ଆଜି। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
2: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
3: ସୁଦୂରରୁ ସଦର ଅପହଞ୍ଚ ଅଞ୍ଚଳର ସ୍ୱର ଉତ୍ସବ ମହୋତ୍ସବ ସଭା ସମିତି ସମାରୋହ ପ୍ରଗତି ଦୁର୍ଗତି ଏବଂ ସଙ୍ଗତିର ଅଭିବ୍ୟକ୍ତିକୁ ନେଇ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ। ଆଜି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣନ୍ତୁ ଯାଜପୁର ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ ତଥ୍ୟ ଦେଇଛନ୍ତି ଆମ ଯାଜପୁର ସମ୍ବାଦଦାତା ପ୍ରିୟରଞ୍ଜନ କର ଓ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ସତ୍ୟବ୍ରତ ବେହୁରା। ଯାଜପୁର ଜିଲ୍ଲାରେ 2025-26 ଆର୍ଥିକ ବର୍ଷର ଖରିଫ ଧାନ ସଂଗ୍ରହରେ ଜିଲ୍ଲା 98.16% ଲକ୍ଷ୍ୟ ହାସଲ କରିଥିବା ବେଳେ 91.17% ଚାଷୀ ଏହି ପ୍ରକ୍ରିୟାରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି। ଏହି ସଫଳତା ପାଇଁ ଯାଜପୁର ଜିଲ୍ଲା ରାଜ୍ୟସ୍ତରରେ ପୁରସ୍କୃତ ହୋଇଛି। ଯାଜପୁରରେ ଆୟୋଜିତ ସମୀକ୍ଷା ବୈଠକରେ ଯୋଗଦେଇ ରାଜ୍ୟ ଖାଦ୍ୟ ଯୋଗାଣ ଓ ଖାଉଟି କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରୀ କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ପାତ୍ର ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ସେ ଧାନ ସଂଗ୍ରହ ସମୟରେ ଚାଷୀଙ୍କୁ ଉତ୍ତମ ସେବା ପ୍ରଦାନ ଏବଂ ନୋଡାଲ ଅଧିକାରୀଙ୍କ ଉପସ୍ଥିତି ସୁନିଶ୍ଚିତ କରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ଯୋଗାଣ ବିଭାଗର ଦୁର୍ନୀତିକୁ କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ସହ୍ୟ କରାଯିବ ନାହିଁ ବୋଲି ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି। ସେହିପରି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା ଆଧାରରେ ହିତାଧିକାରୀମାନେ ଅତିରିକ୍ତ 5 କିଲୋଗ୍ରାମ ଚାଉଳ ପାଇବେ ବୋଲି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପାତ୍ର ସୂଚନା ଦେଇଛନ୍ତି।
4: ଭଲ ଖରିଫ ଋତୁରେ ଭଲ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ କରିଛନ୍ତି। 98% ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ହେଇଛି ଏବଂ 91% ଚାଷୀ ଏଠି ଧାନ ବିକିଛନ୍ତି ଏବଂ ରବିରେ ମଧ୍ୟ ଷ୍ଟାର୍ଟ ହେଇଗଲାଣି। ଯାଜପୁର ଜିଲ୍ଲାରେ କୌଣସି ପ୍ରକାର ଅସୁବିଧା ହବ ନାହିଁ ଓ ଠିକ୍ ଭାବରେ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ହବ। ଯାହା ଟାର୍ଗେଟ ତାଙ୍କର ଦରକାର ଆମେ ଦେବୁ। ଯାହା ଅସୁବିଧା ଥିଲା ଗୋଦାମ ଫୋଦାମର ଅସୁବିଧା, ଗୋଦାମ ଯେଉଁଠି ଆବଶ୍ୟକ ଅଛି ମଧ୍ୟ ସେଟା ବ୍ୟବସ୍ଥା କରାଯିବ।
3: ଯାଜପୁର ଜିଲ୍ଲାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ ବା ଏସ୍ଆଇଆର୍ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି। ଏଥିପାଇଁ 1,639 ଜଣ ବିଏଲ୍ଓ ଓ 164 ଜଣ ସୁପରଭାଇଜର ନିୟୋଜିତ ହୋଇଛନ୍ତି। ମେ ମାସ 30 ତାରିଖରୁ ଜୁନ୍ 28 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଏଲ୍ଓମାନେ ଘରକୁ ଘର ବୁଲି ମତଦାତାଙ୍କଠାରୁ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ କରିବେ। ଜିଲ୍ଲାପାଳ ଅମ୍ବର କୁମାର କର କହିଛନ୍ତି, ଯୋଗ୍ୟ ମତଦାତାଙ୍କ ନାମ ସାମିଲ ଏବଂ ଅଯୋଗ୍ୟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନାମ ବାଦ୍ ଦେଇ ଭୋଟର ତାଲିକାକୁ ଅଧିକ ସଠିକ୍, ନିର୍ଭୁଲ ଏବଂ ପାରଦର୍ଶୀ କରିବା ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମର ଉଦ୍ଦେଶ୍ୟ। ଏସ୍ଆଇଆର୍ ସମ୍ପର୍କିତ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଜନସାଧାରଣ 1950 ଟୋଲ୍ ଫ୍ରି ନମ୍ଘରରେ ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ ବୋଲି ଜିଲ୍ଲାପାଳ କହିଛନ୍ତି।
5: ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ କ୍ରମେ ଆମ ଯାଜପୁର ଜିଲ୍ଲାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ ବା ସ୍ପେଶାଲ ଇଣ୍ଟେନ୍ସିଭ ରିଭିଜନ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏହାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଯୋଗ୍ୟ ମତଦାତାଙ୍କୁ ଭୋଟର ତାଲିକାରେ ସାମିଲ କରିବା ଏବଂ ଅନାଧିକୃତ ପ୍ରବାସୀ ମୃତ ବ୍ୟକ୍ତି କିମ୍ବା ଅଯୋଗ୍ୟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନାମ ହଟାଇବା। ଚଳିତ ବର୍ଷ ମଇ 30 ତାରିଖରୁ জুন 28 যায় বুথ লেভেল অফিসর মানে ঘরক ঘর পরিদর্শন করবে। বিএলও আপনার দুইটি এনোমুলেশন ফর্ম বা পরিগণনা ফর্ম দেবে। আপনার ফর্ম পূরণ করিবারে বুথ লেভেল অফিসর মানে সাহায্য মধ্য করিবে। দুইটি ফর্ম পূরণ হয়ে সারিবা পরে বিএলও আপনার ঠারু গোটিয়ে ফর্ম সংগ্রহ করিবে এবং আর ফর্মরে দস্তখত সহ প্রাপ্তি স্বীকার করি আপনার দেবে। স্পেশাল ইন্টেনসিভ রিভিজন কার্যের 1639 জন বিএলও ও 164 জন বিএলও সুপরভাইজর নিয়োজিত হয়েছেন। এরপরে 5 জুলাই 2026 তারিখে চিঠা ভোটর তালিকা প্রকাশ পাইব। যদি সেতে কাহার আপত্তি থাকে তবে 5 জুলাই 2026 রু 4 আগস্ট 2026 ভিতরে দাবি কিংবা আপত্তি দাখল করিপারিবে। 5 জুলাই 2026 রু 2 সেপ্টেম্বর 2026 মধ্যে আপত্তির সমাধান করা যাব। এরপরে 6 সেপ্টেম্বর 2026 রে চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশিত হব।
3: জেলার অনুসূচিত জনজাতি সর্বাঙ্গীন বিকাশ পাই জনভাগিদারী অভিযান কার্যক্রম সফলতার সহ সম্পন্ন হয়েছে। মে মাস 18-25 তারিখ পর্যন্ত চালিথিবা এই অভিযানে সুকিন্দা, দানগদি, কোরেই, ধর্মশালা ও বড়চণা ব্লকর জনজাতি অঞ্চলগুড়িকরে স্যাচুরেশন ক্যাম্প ও স্বাস্থ্য শিবির আয়োজন করা যাইথিলা। যাজপুর জেলা সুকিন্দা ব্লকর বেলোহারি গ্রামর স্বর্গত বাবুলি জামুদাঙ্গ পরিবার পক্ষরু অঙ্গদান করা যাই মানবতার এক উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করা যাইছি। মস্তিষ্ক মৃত্যু পরে তাঁকর অঙ্গদান সমাজকু সহানুভূতি ও পরোপকার বার্তা দেইছি। তাঁকর এই মহৎ কার্যকে সম্মান জনাই জেলা প্রশাসন পক্ষরু রাষ্ট্রীয় মর্যাদা সহ শেষকৃত্য সম্পন্ন করা যাইথিলা। অতিরিক্ত জেলাপাল স্বপন কুমার নন্দ এবং অন্য অধিকারী মানে উপস্থিত রই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছিলেন। যাজপুর জেলার ব্যাসনগরস্থিত রাজীব গান্ধী স্টাডিয়ামকে আধুনিক রূপ দেওয়া নূতন প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাইছি। রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ, উচ্চশিক্ষা, ওড়িয়া ভাষা, সাহিত্য ও সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ এবং কোরেই বিধায়ক তথা জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ আকাশ দাস নায়ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় 35 লক্ষ টাকা ব্যয়ের স্টাডিয়ামকে এক মডেল ক্রীড়াকেন্দ্রে পরিণত করা যাব বলে সূচনা মিলিছে। জেলা হালচাল আজ পাই এতিকি। আসন্তাকালি জেলা হালচালে শুনিবে ঝারসুগুড়া জেলা সম্পর্কে।
6: আকাশবাণী কেন্দুঝর সময় আম স্টুডিও ঘড়ি রাতে 7:30 প্রচার করছু চাষী ভাই মান কার্যক্রম আম চাষবাস। কার্যক্রমটি প্রযোজনা করেছেন অনিতা তির্কি। তা পূর্বর এ বিজ্ঞাপন
7: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
8: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
7: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
9: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা। এই যোজনার লক্ষ্য বিদ্যুত বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা, সোলার স্থাপন করিবা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা, সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্যঘর যোজনা পাই আবেদন করন্তু। নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টঙ্কা পর্যন্ত সবসিডি পাআন্তু।
10: পশুপক্ষী অংশুঘাত রক্ষা করা কিছু উপায়।
11: অংশুঘাত নহেবাপাই দিন 11টার অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণী মানুষ বাহারক ন ছাড়ি গুহাড়ে কিংবা ছাই স্থানের রাখন্তু।
10: পশুপক্ষী স্বচ্ছ থা পা পিবা দিও এবং প্রাণী বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করতু।
11: গুহাড় কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পা সিঞ্চন করতু।
10: বুলা পশু ও পক্ষী অংশুঘাত রক্ষা করা ঘর আগে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
11: অংশুঘাত হলে পশুপক্ষী মানে কিছু খাঁতি না, পাটি বাটে নিঃশ্বাস নেওয়া সহ ধকেই হুঁতি, পাটি ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদা কু বাহারি আসে।
10: অংশুঘাত আক্রান্ত প্রাণী তুরন্ত থা ছাই স্থান স্থানান্তরিত করন্তু। প্রচুর থা পা পিবা দেওয়া সহ নিকটস্থ প্রাণী চিকিৎসক সহ পরামর্শ করন্তু।
11: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 1553333 রে যোগাযোগ করন্তু।
10: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
12: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କୁ କଲ୍ କରନ୍ତୁ କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।

0: জুহার মাধিয়া ভাই, জুহার জুহার।
1: জুহারে জুহারে গৌরা ভাই,
0: হ্যাঁ,
1: কাল বৈশাখী জনিত লগাণ বর্ষা টিকে ছাড়ি গলা পরে লাগুছে, সেপাই আজ দিনবেলা
0: হ্যাঁ টিকে গুড়গুড়ি অনুভূত হচ্ছে। হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ,
0: বজার আড়ে টিকে বুলিয়া পাই যাইলি, ইচ্ছা যেমিতি হোতলা মানে বজার ন যাই ঘরে রহন্তি ভাল লাগিলা বি সেই ভাল টিকে। ও
1: যদি বর্ষা টিকক হয়ে নথা এতকি বেড়ে আমার যে অংশুঘাত ভয় বেশি থাকা হলে যোগকু কাল বৈশাখী জনিত বর্ষা যা টিকে হয়েছি, সেপাই কাম যদি করা ইচ্ছা হো না, কিন্তু রজটা পাখেই গলা পরে লাগুছে।
0: জুন মাসের এক তারিখ হয়ে গলা, হ্যাঁ আউ 12-13টা দিন পরে রজ আসি পৌঁছিব হল। হলে দেখো যে জুন মাস এক তারিখ কথা আজ যে ভাই আলোচনা করছি বা কহুছি, কইবার কথা কোণ কি প্রতিদিন তো কিছু না কিছু দিবস আমি পালন করুছন্তি। আজ বি দিবসটি আমার চাষী ভাই মানক পাই উৎসর্গীকৃত আছে যে
1: আমার তো অক্ষিমুঠি কেবেঠু ছাড়িলেনি।
0: হ্যাঁ
1: সেমিতি দিবস কাই মোর তো জমা মনে পড়ুনি।
0: হ্যাঁ তুমি মানিলে দিবস হব, মু ন মানিলে দিবস হব না। সেইভাবে ভাবে যদি যে চাষী ভাই ভী মানে আজ দিবসটি মানিয়া চাইবে সে মানি পারিবে।
1: কথাটা এত বুলাই বাঙ্কি ন কইকি কুহ মন টিকে অথয় হেলানি।
0: হ্যাঁ সেই কথা তো সেইথিপাই জনাইয়া পাই তোমাকে চাহুছি। আজ হচ্ছে জুন মাস এক তারিখ, আজ পা পুরা বিশ্বরে পালন করা যাচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে।
1: মিল্ক ডে মানে ক্ষীর দিবস,
0: ক্ষীর দিবস।
1: ইয়ে অমৃত সমান জিনিস, তা বাবদরে গোটে দিবস পালন করা যাচ্ছে।
0: সেইথিপাই তো মু আমো সূচাই দেয়া পাই চাইলি এই বৈঠক ঘর মাধ্যমে, তুমি মানিলে দিবস মু ন মানিলে দিবস হল।
1: দেখ বর্তমান আমার যে দুনিয়াটা
0: হ্যাঁ বা
1: কোন হাত টিপারে আসি পৌঁছি গলা, এটা কোন যে গুগল গোটে কোন যন্ত্র করে দিয়েছে, টিপি টুপা দেব কেউ জায়গায় কোণ হচ্ছে
0: কোণ হচ্ছে
1: কেউ কোণে কোণ হচ্ছে সাংগে সাংগে জনা পড়ুছে।
0: চাষ কামরু মানে বিরতি নেওয়া ভাল সময় আসিগলা ভাল মতো লাগুছে।
1: চাষ কামরু এত শীঘ্র বিরত হব যে পর্যন্ত হাত গুড় চলুছে কিছু নহলা নাই ক্ষেত মুন্ডে যাই ঠিয়া হবি।
0: হ্যাঁ ঠিক কথা টিকে মাধিয়া ভাই কহিল যে সেই কালে মনে থিব কি নথিব, সেইথিপাই টিকে বৈঠক করে তোমাকে সূচাই দেলি, আম চাষী ভাই ভণী মানুষ বি সূচাই দেলি। আজ হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব ক্ষীর দিবস ভাবে পালন করা যাচ্ছে, আহরি বি মধ্যে গোটে দিবস অছি যে।
1: ওহো মানে বর্তমান তাহলে এতে দিবস আমার বর্ষর 365 দিনের পালন করা যাচ্ছে যে, মানে দিবস পালন গোটে দিনের মধ্যে দুইটি দিবস তিনটি দিবস
0: এইভাবে ভাবে রয়েছে না। আর সেই কথা মাধ্যমে ভাই আমি তো সহজে বৈঠক ঘরে বসুছি, আমার চাষী ভাই ভৌণী মানে হলে পরিশ্রমী লোক বিলক গলে কাম কলে দুই পয়সা রোজগার কেমতি হব সেই আশায় আমি রহিলে হল।
1: আম পরিবার মুহরে যেমন টিকে হস ফুটেবা সবিকর সেইটা টিকে আশা রহে।
0: সেই পরিবার কথা বি আজ পালন করা যাচ্ছে যে,
1: পরিবার কথা
0: হ্যাঁ পরিবার কথা মু এইথিপাই কইলি যে আজ বি ভাই পালন করা যাচ্ছে গ্লোবাল ডে অফ প্যারেন্টস। প্যারেন্টস মানে কোন কইলো দেখিয়া,
1: প্যারেন্টস মানে
0: অভিভাবক,
1: অভিভাবক
0: আছে অভিভাবক
1: পিতা মাতা,
0: পিতা মাতা। আর সেই অভিভাবক মানে আম পরিবার সদস্য কি নাই কইলো দেখিয়া,
1: সদস্য কোন হবো সেমনে পা আম পরিবারর
0: মেরুদণ্ড। হ্যাঁ সেই কথা মাধিয়া ভাই দেখো আজ সেই ভাবে।